গৌতম বুদ্ধ বলেছেন, নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যার সময় হয় তখন তা উজ্জ্বল হয়।

0: কখনো কখনো একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য বড় কোনো সমাধানের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একজন মানুষের, যিনি তার কথা মন দিয়ে শুনবেন এবং বলবেন আপনি একা নন। বন্ধুরা, আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা সম্পর্কে নীরবতা নয়, প্রয়োজন সচেতনতা, সহমর্মিতা এবং সময়মতো সাহায্য। এবারের বার্তা চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড এবং স্টার্ট দ্য কনভারসেশন, অর্থাৎ আত্মহত্যা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কথা বলা শুরু করা। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মনোরোগ চিকিৎসার বিশেষজ্ঞ ডক্টর কুশল কুমার। নমস্কার স্যার।
1: নমস্কার
0: স্যার, আপনার কাছ থেকে তাহলে জেনে নেওয়া যাক কীভাবে সচেতনতা, সহমর্মিতা এবং সময়মতো সাহায্য একটি জীবনকে আশার পথে ফিরিয়ে আনতে পারে। স্যার, প্রথম প্রশ্নটা থাকবে আমার, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কেন পালন করা হয়?
1: যেহেতু আপনারা সবাই জানেন কি, আজ ভাগদৌড়ের জীবনে অনেক চাপ আছে, কেউ স্টুডেন্ট হতে পারে, কেউ বাড়ির গৃহিণী হইতে পারে, কেউ কাজকামে যাওয়ার লোক হইতে পারে, কেউ বাবা, কেউ টিচার, অনেক প্রফেশনে অনেক লোকের কাজ, আর এই সব কাজে আজকের যুগে অনেক চাপ। সবার একটা কাজের দায়িত্ব থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম বা টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম হইতে পারে, বা কেউ বাড়িতে হইতে পারে কি কেউ নেশার আদি হয়ে গেছে, বা কারোর পরীক্ষা আছে, সে নানান রকম সমস্যা, তো তার জন্যে তার ভিতরে চাপ হওয়া স্বাভাবিক, স্ট্রেস হওয়া স্বাভাবিক। সে এই স্ট্রেস হইলে তার নিদান কি, আর এইটা আমাদের কীরকমভাবে আমাদের এফেক্ট করতে পারে সেইটা জানা অনেক জরুরি। কেন কি, অনেকভাবে অনেক সময় কী হয় কি, অনেক মানুষ ডিপ্রেশনে ভুক্তভোগী হয়, কেউ অ্যাংজাইটির রোগ হয়ে গেছে কারোর, তো ঠিক সময় যদি আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করি বা এতে এই ব্যাপারে যদি কথা বলি, তাহলে এই সব বিষয়গুলোকে নিয়ে যা স্টিগমা বা কলঙ্ক সেগুলো দূর হয়। দ্বিতীয়, যখন মানুষ জানে কি এই ব্যাপারটায় কী করতে হয় আর এই ব্যাপারে কী সমস্যা উৎপত্তি হইতে পারে, তাহলে আশেপাশের আমাদের মানুষজন, ভাই বোনদের জন্য

0: আমরা সমাজে তাদের সাহায্য করতে পারি, তাদের ঠিক নির্দিষ্ট জায়গায় পাঠাবার চেষ্টা করতে পারি। যেরকম কেউ যদি আত্মহত্যার বিষয় নিয়ে কথা বলে বা সেরকম বিচার প্রকট করে, তাকে আমরা ভালো করে শুনতে পারি, তাদের দিকে আমাদের কীরকম বিচার হওয়া উচিত, সংবেদনশীল হওয়া উচিত কি না, কতটুকু হওয়া উচিত আর কোথায় পাঠানো উচিত, এইসব বিষয় নিয়েই আমাদের WHO একটা দিন আমরা সুসাইড প্রিভেনশন ডে হিসাবে আমরা পালন করা হয়।
1: আচ্ছা স্যার, এবারের থিম চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড, এর সহজ অর্থ কী?
0: চেঞ্জিং দ্য ন্যারেটিভ মানে আমরা যে সুসাইডের ব্যাপারে যা জানি বা ওর চ্যালেঞ্জেস, যেরকম আমরা সবাই আত্মহত্যার দুর্বলতা বা অপরাধ বা পাপ এরকম যাতে না ওইটাকে বুঝি, এই বিষয়টাকে নিয়ে আমাদের ভিতরে যাতে আলোচনা হয় আর বিচার করার পরিবর্তে আমরা যদি মানুষের কষ্টের ব্যাপার বা কেউ যদি আত্মহত্যার ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা বা কথা প্রকাশ করে, তাদের শুনতে হবে, সেই ব্যাপার নিয়ে আমাদের চিন্তাভাবনা বদলাইতে হবে। যেরকম কাউর উপরে দোষ না দিয়ে পরিবর্তে সাহায্য করার ভাবনাটা আনতে হবে,
1: হ্যাঁ,
0: আর নীরব থাকার থেকে পরিবর্তে সংবেদনশীল হওয়া উচিত। তার জন্য এই ন্যারেটিভ যেরকম আমরা সুসাইডের ব্যাপারে কথা বলি না, তার জন্যে বা এড়িয়ে চলি ব্যাপারটাকে, এই না এড়িয়ে এই ব্যাপারে কথা বলা উচিত। কেউ যদি প্রকাশ করে তার উপরে সেই কথা বলা উচিত, কি কি সমস্যা জানার উচিত, আর তাকে যদি দরকার হয় কোনো মনোচিকিৎসকের কাছে নিয়ে যাইতে, সেটা করা উচিত। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার, ভারত সরকার দ্বারা একটা টেলিমানস বলে একটা প্রোগ্রাম আছে, যার সার্ভিস এভরি মানে সব শহরে বা অ্যাক্রস ইন্ডিয়া মানে পুরো ভারতবর্ষে আছে, যেটাকে একটা হেল্পলাইন নাম্বার 14416, এইটার নাম হলো টেলিমানস। যখনও কারোর কোনো রকমের সমস্যা হয়, মানসিক সমস্যা, মানসিক চাপ, এই নাম্বারে ফোন করা যেতে পারে। এই নাম্বারে যখন আপনি ফোন করবেন, তখন পুরো পৃথিবী মানে আমাদের পুরো ভারতবর্ষে এই নাম্বারে যখনও ফোন করবেন, আপনার যে একদম কাছের যে সেন্টার বা কাউন্সিলিং সেন্টার বা এই টেলিমানসের সেন্টার হয়, সেখানে এক্সপার্টরা বসে থাকে, সেই এক্সপার্টরা আপনার যা প্রবলেম বা সেগুলোকে শুনবে, আর সেইটাকে যদি বোঝে সমাধান করার চেষ্টা করবে, আর যদি বোঝে কি না সমাধানটা ওনাদের হাতে নেই, এসক্রেট করার ব্যাপার আছে, তখন এইটা তার উপরের এক্সপার্টকে ট্রান্সফার করা হয়। আর তখন অনেক সময় যেরকম কথা বলেই অনেক জিনিসের নিদান হয়ে যায়, অনেক সময় এরকম হইতে পারে কি যে ব্যক্তি কলার সে ফোন করেছে, যার অনেক মানসিক রোগ চাপ আছে, তাকে নির্দেশিত হসপিটাল বা নিয়ারেস্ট যেখানে সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ আছে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, তাদের কাছে কেমনি ওনাকে পাঠানো যাবে সেই ব্যবস্থা করা হয়।
1: স্যার নাম্বারটা আরেকবার বলে দেবেন।
0: টেলিমানসের নাম্বার হলো 14416।
1: আচ্ছা ধন্যবাদ স্যার। স্যার একজন মানুষ কেন আত্মহত্যার কথা ভাবতে পারেন বলে আপনি মনে করেন?
0: আজকালের যেরকম সমাজ বা আজকালের যেরকম দিনচর্যা আমাদের আর আমাদের লাইফস্টাইল, যেখানে মানুষ নানান রকম চাপে থাকে, পারিবারিক রেসপন্সিবিলিটি বা পরিবারে কেউ অসুস্থ হইতে পারে, কেউ কোনো ইমোশনাল বা রিলেশনশিপ ফেলিরে কোনো সম্বন্ধ খারাপ হয়ে যেতে পারে, পরীক্ষায় কেউ ফেল হয়ে যাইতে পারে, বা কেউ চাকরির তালাশ করছে চাকরি পাচ্ছে না, তাই না? এরকম সময় অনেক সময় মানুষ ডিপ্রেশনে যেতে পারে, অনেক ভেঙে পড়ে, আর অনেক সময় সাপোর্ট থাকে না, মানুষ তো এরকম সিচুয়েশনে অনেক সময় দাঁড়িয়েই পড়ে, বা অনেক সময় এরকম হয় কি সেরকম সাপোর্ট নেই, বা কোনো মানুষ এরকম হতে পারে যে সবার সাথে খোলে না,
1: মনের কথা
0: বলে না, তাদের জন্যও সমস্যা হইতে পারে, অনেক সময় ডিপ্রেশনের রোগ, বাইপোলার ডিসঅর্ডারের রোগ আগের থেকে থাকতে পারে।
1: আচ্ছা,
0: অনেক মানুষ এরকম আছে যাদের আগের থেকেই কোনো ক্রনিক অসুখ, মানে যেরকম ক্যান্সার হতে পারে, কারো মাথা ব্যথা হতে পারে, কারোর পেটের আলসার হতে পারে, অনেক দিন থেকে ভুগছে, ভোগার কারণটা ট্রিটমেন্ট পাচ্ছে না, এটা হইতে পারে, এরকম জায়গায় আছে, এরকম গ্রামে আছে যেখান থেকে মেডিকেল কেয়ার

0: সেই সুবিধা নেই, নানান রকম বা অনেক সময় প্রাইভেটে দেখাইতে পারছে না, পয়সার অভাব আছে। দেখা গেছে রিসার্চে কি 40% পেশেন্ট যারা হসপিটালে আসে, 100 ভিতরে 40% পেশেন্টের কিছু না কিছু মানসিক সমস্যা বা মানসিক রোগ হইতে পারে। কোনো মেডিকেল অসুখ শারীরিক রোগের সাথে মানসিক রোগ জড়িত হইতে পারে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, সেরকমই কোনো মানসিক রোগ যাদের হয় তাদের শারীরিক রোগ হওয়ার চান্সেসও বাড়তে পারে।
1: আচ্ছা, তো স্যার এই ক্ষেত্রে কিছু কি পার্টিকুলার কারণ, কোন কোন কারণে একজন মানুষ আত্মহত্যার ঝুঁকি বেড়ে যেতে পারে, এরকম কিছু আছে?
0: আমি আপনাকে কিছু ডাটা দিতে চাই, যেরকম ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো 2024 ডাটা।
1: আচ্ছা,
0: ম্যাক্সিমাম মানে বহুতায় যে যারা সুইসাইড করেছে তাদের ফ্যামিলি প্রবলেম ছিল।
1: আচ্ছা,
0: প্রথম, দ্বিতীয় ইল মানে অসুখ বিসুখ ছিল লম্বা, তারা আত্মহত্যা করেছে। আর তিসরা পয়েন্ট হইল যারা নেশা করত।
1: আচ্ছা,
0: আর চৌথা হইল মানে চৌথা হলো ম্যারেজ রিলেটেড প্রবলেম, মানে নিজের বিবাহিক জীবনে অসুবিধা ছিল, তারা আত্মহত্যা করেছে। এই চারটা হলো সব থেকে মেন যে কারণ। আর তার ভিতরে আরেকটু ডাটা দিতে চাই, যেরকম ডেলি ওয়েজার মানে যারা দিন দেহাড়ি মজদুর, তারা সব থেকে বেশি 30%-এর উপরে তারা আত্মহত্যা করেছে। যারা হাউসওয়াইফ গৃহিণী, তারপরের নাম্বার তারা আত্মহত্যা করেছে। তারপরে যারা সেলফ এমপ্লয়েড মানে নিজের চাকরি মানে বিজনেস হইতে পারে, নিজের নিজে একা করছে, তারা আত্মহত্যা করেছে। তারপরে চৌথা নম্বরে যারা আনএমপ্লয়েড বা যাদের চাকরি বা কিছু ছিল না, চাকরি নেই, তারা আত্মহত্যা করেছে। আর এ সবথেকে আমাদের ভারতবর্ষে একটা বিচারের কথা কি, 2019 129,000 লোক সুইসাইড করেছে। হ্যাঁ, তারপরে 2020 150,000-এর উপরে লোক সুইসাইড করেছে। তো এরকম করতে করতে 2022 170,000 এভরি বছর এই সুইসাইড রেট বেড়ে গেছে। আর 2023 170,000-এর উপরে, তার মানে 2019 বেড়ে যাচ্ছে। তো 2019 থেকে 2023 অবধি 22% বেড়ে গেছে সুইসাইড রেট, আত্মহত্যার রেট 22% বেড়ে গেছে ভারতবর্ষে।
1: চিন্তার
0: বিষয়। আর পুরো বিশ্বের যদি ডাটা দেখেন, 2021 ডাটা আমি দিচ্ছি WHO-র, 727,000 লোক এভরি মানে ওই সেই বছরটায় মারা গেছে। যদি হিসাব করেন তো এভরি 40 সেকেন্ডে বা 43 সেকেন্ডে একটা আত্মহত্যা হয়।
1: বাবা,
0: তো এটা অনেক বড় বিষয়। তার জন্যে এই আমরা যে আজকে এই প্রোগ্রাম করছি বা এই প্রোগ্রামে কথা বলছি,
1: কি করে প্রতিরোধ
0: করা যায় সেই বিষয়ে
1: সমস্যার। স্যার, আত্মহত্যার ঝুঁকির কোন কোন সতর্কতামূলক সংকেত আমাদের গুরুত্ব দিয়ে লক্ষ্য করা উচিত বলে মনে করেন আপনি?
0: কেমনে বুঝবে কি কেউ সুইসাইড করতে পারে? কেউ যদি বলে, আপনার আশেপাশে কেউ মানুষ আছে যে সাধারণত ভালো করে কথাবার্তা বলে, কিন্তু আপনি কিছুদিন থেকে দেখছেন কি চুপচুপ থাকে, উইথড্রল হয়ে গেছে, মানে সোশ্যাল সমাজে মানে বন্ধু বান্ধবদের সাথে সোশ্যাল রিলেশনশিপ সেরকম নেই, কথাবার্তা কমে গেছে, লোকদের সাথে মেলামেশা কমে গেছে, একা থাকে, দুঃখী দুঃখী থাকে, দেখলে লাগে চুপচুপ থাকে, আপনি বুঝতে পারছেন কি ও এই ব্যবহারটা ওর ইউজুয়াল বিহেভিয়ার বা নর্মাল বিহেভিয়ার না, তখন আপনাকে উচিত জিজ্ঞেস করা কি কী হয়েছে, কী সমস্যা আছে। স্টুডেন্টদের মাঝখানে অনেক লোক পোয়াম লেখে, মরে যাওয়ার পোয়াম, যেই থিমটা ডেথ থিম হইতে পারে, তার মানে সেই মানুষের কষ্ট অনেক, সেই রকম কথাবার্তা বা এরকম কন্টেন্ট বা এরকম জিনিস
1: বোঝাতে চাইছে, অথচ বলতে পারছে না,
0: সে বোঝাতে চাচ্ছে কি আমার অনেক কষ্ট কিন্তু কেউ বুঝতে পারছে না। অনেক সময় বাচ্চাদের পেন্টিং দেখেও বোঝা যাইতে পারে কি সে কষ্ট আছে।
1: আচ্ছা,
0: দেখা গেছে পেন্টিংয়ে যেরকম আকার সার্কেল হয়, সেমি সার্কেল হয়, ডিজাইন হয়, সেইগুলো না হয়ে স্ট্রেট লাইন বা ওর থিমটা ভালো না, মরে যাওয়ার থিম, এরকম থিমটা চেঞ্জ হয়ে গেছে, এরকমও বাচ্চাদের ভিতরে এরকমও দেখা যায়। তো সেই সব বিষয়ে দেখে আমরা মনস্থিতি বুঝতে পারি কোনো মানুষের।
1: আচ্ছা স্যার, পরীক্ষার চাপ, প্রেম ঘটিত সমস্যা, বুলিং এবং সোশ্যাল মিডিয়া কিভাবে তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?
0: কোভিডের পরে অনেক স্টুডেন্ট বা কিশোর কিশোরী

0: আরও ছোট বাচ্চারা যারা আছে বা তরুণরা আছে তারা, বা বাড়ির গৃহিণীও যারা আছে বা অন্য যারা পুরুষ আছে, সবাই মোবাইল ফোন অনেক বেশি ইউজ করেছে। সব থেকে ভালনারেবল যে আমাদের বাচ্চা, যে স্কুল যারা যায় আমাদের বিদ্যার্থীগণ, তাদের সব হোমওয়ার্ক স্কুলের মোবাইলেই আসতো, পড়াশোনা মোবাইল থেকেই হতো। এই মোবাইল ইউজ করতে করতে ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়া বা গেম, ইন্টারনেট গেম অনেক লোক করা শুরু করেছে নানান রকম প্ল্যাটফর্মে, করতে করতে এর আদি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: এখন দেখা গেছে কি স্ক্রিন টাইম মোবাইলে অনেক বেশি সময় বেড়ে গেছে। মোবাইলেই দেখা যেতে পারে কি মানুষের কত ক ঘন্টা ইউজ করছে মানুষ সেটিংসে, যে মোবাইলের সেটিংসে অ্যান্ড্রয়েড যদি ফোন থাকে সেটিংসের ভিতরে থাকে ডিজিটাল ওয়েলবিং বলে একটা অপশন থাকে, তার ভিতরে দেখা যেতে পারে কি একটা মানুষ যে ইউজার ফোনের সে ক ঘন্টা মোবাইলে ইউজ করছে।
1: আচ্ছা,
0: তা সেইটা যদি অনেক লোকের আমরা দেখছি তাদের 8-9 ঘন্টা অ্যাভারেজ থাকে মোবাইল দেখা। 8-9 ঘন্টা মানে দিনের এক তিহাই হিস্সা মোবাইলেই কনজিউম করে নিচ্ছে। তো সেই মানুষের প্রোডাক্টিভ টাইম, যেই সময় নিজের নিজেকে গ্রো করার, পড়াশোনা করবে বা কোনো নতুন স্কিল শিখবে, সেগুলো হচ্ছে না। তার সোশ্যালাইজেশন হচ্ছে না, হ্যাঁ না, বন্ধুদের সাথে মেলামেশা, আত্মীয়দের সাথে মেলামেশা, মা বাবার সাথে টাইম স্পেন্ড করা, সেগুলো হচ্ছে না। তো তার সোশ্যাল ডেভেলপমেন্ট সেটাও থেমে যাচ্ছে, তার যে অ্যাডিকশনের ব্যাপার সেটাও বেড়ে যাচ্ছে, আর তার যে একাডেমিক পারফরমেন্স পড়াশোনা স্কুলে সেইগুলো চাপ খেয়ে যাচ্ছে। তা তার জন্যে স্মার্টফোনটাকে অনেক ধ্যান, অনেক সামলায় ইউজ করা উচিত। 2 ঘন্টার উপরে ইউজ করা উচিত না, চেষ্টা করা উচিত 2 ঘন্টার উপরে যাতে আমাদের লিমিট থাকে টাইম। দ্বিতীয় বিষয়টা হলো বুলিং। বুলিং নানা রকম হয়, কেউ ফিজিক্যাল বুলিং করে, কেউ ভার্বালি করে, আর কেউ সাইবার বুলিং। সাইবার বুলিং নতুন জিনিস, সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু কাউকে হ্যারাস করা ইন্টারনেটের মাধ্যমে,
1: আচ্ছা
0: সেটাও হয়। তার জন্যে নিজের আইডেন্টিটি, স্ট্রেঞ্জার মানে যারা, যাদের আপনি চেনেন না, তাদের বলা উচিত না, তাদের সাথে চ্যাট করা উচিত না। সেরকমই বুলিং ফিজিক্যাল যখন হয় স্কুলে, ফিজিক্যাল বুলিং হইতে পারে, সেই জিনিসগুলোকে রিপোর্ট করা উচিত টিচারকে, বা টিচার যদি কোনো অ্যাকশান না নেয় তখন প্রিন্সিপালকে ইন্টিমেট করা উচিত কি কেউ যদি স্কুলে বা ক্লাসে কাউকে বুলিং করে, তাকে মারধর করে বা নানান রকম কমেন্ট পাস করে, তার উপরে সেটাকে রিপোর্ট করা উচিত। কেন কি অনেক সময় কি হয় এই বুলিংয়ের জন্যে, সেই বুলিং কোনো বাচ্চার মস্তিষ্কের উপরে মানে অনেক খারাপ প্রভাব ছাড়তে পারে, যেটা আগে থেকে যেতে পারে। তার জন্যে নিজের বাচ্চাদের ফ্যামিলিতে, পরিবারে বাচ্চাদের আগেই শিখিয়ে পাঠাইতে হবে কি কেউ যদি কাউ পরেশান করে সেটাকে টিচারকে রিপোর্ট করতে হবে, বাড়িতেও রিপোর্ট করতে হবে।
1: আচ্ছা,
0: সেরকমই কাউ কেউ যদি খারাপভাবে টাচ করে আপনার বাচ্চাকে, সেইটাও বাচ্চাকে ব্যাড টাচ, গুড টাচ,
1: গুড টাচ শেখাতে
0: কী হয় সেগুলো শিখিয়ে পাঠাইতে হবে কি কোনো মানুষ আপনাকে কোথায় টাচ করতে পারে আর কোথায় টাচ করতে পারে না, আর যদি কেউ করে তখন টিচারকে বা মা বাবাকে রিপোর্ট
1: বলা উচিত।
0: আর আপনি বলেছেন কি, জিজ্ঞেস করেছেন কি, অনেক সময় রিলেশনশিপ ইস্যু হয়, কাউ কেউ কাউকে পছন্দ করে তখন রিলেশনশিপ ব্রেক হয়ে যায়, তখন কী করা উচিত? তো এইটা স্বাভাবিক ব্যাপার কি, অনেক কম বয়সে যখন কেউ কাউকে পছন্দ করে অনেক সময় সে রিলেশনশিপে চলে যায়। রিলেশনশিপের জন্যে হইতে পারে সে সেই মানুষটার জন্য কম্প্যাটেবল না, বাট সেই বয়সে অত বোঝার ক্ষমতা হয় না, হ্যাঁ না, সে আমাদের যে একটা রিলেশনশিপে আমাদের প্রায়োরিটি কী আমাদের, তখন সেই মানুষ নিজেকেই বুঝতে শেখে, তখন নিজের প্রায়োরিটি বুঝে পারে না। অনেক সময় এই কিশোর স্লোলি আস্তে আস্তে তার চিন্তা ভাবনা অনেক কিছু 5-10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দেখা গেল পরিবর্তে কি এই দুই মানুষ যারা রিলেশনশিপে এসেছে কম বয়সে, তাদের এখন খাপে খাপ বসে না, তাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে, তাদের ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে, তাদের পছন্দ না পছন্দ চেঞ্জ হয়ে গেছে। মানুষ তো পরিবর্তন হয়, কিন্তু একটা বয়সের পরে পার্সোনালিটি ডেভেলপ যখন ফিক্স হয়ে যায় তারপরে চান্সেস আসা কম থাকে। তাও সবাই সব রকম মানুষের সাথে খাপ খাইতে পারে না, আর এই বিষয়টা যখন হয়ে যায় তখন

0: কনফ্লিক্ট হয়,
1: কেউ
0: নিজেদের
1: সেটা
0: ভিতরে
1: অ্যাকসেপ্ট করতে
0: অ্যাকসেপ্ট
1: পারে,
0: করতে পারে, কেউ
1: কেউ
0: করতে
1: পারে
0: পারে
1: না।
0: না। আর অনেক সময় চিটিং হয়,
1: হুম,
0: হ্যাঁ না, কি রিলেশনশিপে থাকার পরিবর্তেও কেউ অন্যর সাথে কথা বলছে বা অন্যর সাথে রিলেশনশিপে আছে,
1: হুম,
0: সেই ব্যাপারটা অনেক সময় হয়ে যায়।
1: হুম,
0: তার জন্যে পরিবারে কেউ যদি রিলেশনশিপে যায়, এইসব জিনিসটা যখন আমরা কথাবার্তা বলি তখন আগের থেকেই তারা তৈরি থাকে
1: হুম, হুম,
0: কি কী জিনিসের ঘটিত হইতে পারে, এইটা যদি না হয় তাহলে কী করতে হবে, যদি হয় তো কী করতে
1: কি
0: হবে।
1: করতে হবে?
0: আর আজকের যুগে বাচ্চাদের কনফিডেন্স বিল্ড করা অনেক জরুরি, মা তাতে কনফিডেন্স বিল্ড তখনই হবে যখন বাচ্চাদের আমরা ইন্ডিপেন্ডেন্টলি একা জিনিসগুলো শিখতে আর নিজে নিজের থেকে করার ক্ষমতা যদি ডেভেলপ করি, তখন যায় বাচ্চাদের ভিতরে ডেভেলপ হয় সেলফ কনফিডেন্স।
1: হুম
0: অনেক মা বাবা বাচ্চারা যা চায় এফোর্ট করে দিয়ে দেয়,
1: হুম হুম
0: সেইটা করলে অসুবিধা কী হয়, বাচ্চাদের ভিতরে পেশেন্স বা ধৈর্য তৈরি হয় না,
1: সেটা কমে যায়।
0: কমে যায়। তার জন্যেই সব জিনিস সবসময় দেওয়া উচিত না, ওয়েট করা বা
1: হুম
0: যে জিনিসটা আজকে দেবেন সেটা এক সপ্তাহ পরে দেওয়া,
1: হুম
0: সেটা জরুরি। মূল্য, কোনো জিনিসের মূল্য তখন থাকে না যখন আপনি সেটাকে কাউকে ফ্রিতে দিয়ে দিয়েছেন,
1: সহজে, হ্যাঁ,
0: সহজে দিয়ে দিচ্ছেন, তখন তার মূল্য বোঝে না।
1: হুম,
0: কিন্তু লাইফে এই প্যাটার্নটা যদি থেকে যায়
1: থেকে
0: তখন
1: যায়, আগে
0: এই
1: সমস্যাটা
0: জিনিসটা,
1: হবে।
0: হ্যাঁ, সমস্যাটা রিলেশনশিপেও হবে,
1: হুম,
0: এই জিনিসটা ম্যাটেরিয়াল জিনিসটাও নিয়ে হবে,
1: যে আমার চাই তো এখনই চাই
0: এখনই চাই,
1: ব্যাপারটা,
0: বা কোনো জিনিস পেয়ে গেছে
1: তো ওকে
0: তার
1: চাই তো
0: কিছুদিন,
1: ওকেই চাই।
0: হ্যাঁ, আরেকটা জিনিস কি, কিছুদিন যখন যা চাই সেটা পেলো না তখন
1: হুম,
0: নিজেকে ক্ষতি করা, নেশা করা,
1: হ্যাঁ,
0: হ্যাঁ না, তার
1: অবশ্যই।
0: জন্য ধৈর্য থাকা দরকার,
1: হুম,
0: ধৈর্য ডেভেলপ হওয়া উচিত। লাইফটা তো সাকসেস অ্যান্ড ফেলিয়ার্সের মিক্স,
1: হ্যাঁ,
0: কোনো সময়
1: অবশ্যই।
0: মানুষ ভেঙে যেতে, মানে সাকসেস হইতে পারে, কোনো সময় জীবনে দরকার, জরুরি না কি সব এফোর্টে সাকসেস
1: হুম
0: হবে,
1: হুম
0: ফেলিয়ার তো পার্ট অফ লাইফ, কিন্তু ফেল হয়ে গেলে আবার দাঁড়িয়ে ওঠার
1: দাঁড়ানোর মতো
0: ক্ষমতা
1: ক্ষমতা,
0: থাকা উচিত,
1: হুম
0: তার জন্য ধৈর্য একটা সাকসেসফুল মানুষ,
1: হুম
0: মানুষের ভিতরে একটা ভালো একটা ট্রেট ধৈর্য ডেভেলপ হওয়া। যাদের ভিতরে ধৈর্য কম থাকে তাদের অসুবিধা হয়, তার জন্যেই বাচ্চাদের ভিতরে ধৈর্য আর মূল্য,
1: হুম
0: জিনিসের মূল্য বোঝা, সেইটার ক্ষমতাও করা উচিত।
1: আচ্ছা স্যার, স্কুল কলেজ এবং কর্মক্ষেত্রে আত্মহত্যা প্রতিরোধের জন্য কি ধরনের ব্যবস্থা থাকা উচিত?
0: বিদ্যার্থী জীবনে বিদ্যার্থীরা সব থেকে বেশি সময় ক্লাসরুমে দেয় আর তখন টিচারদের সাথে থাকে, তো টিচার আর স্টুডেন্ট বিদ্যার্থীদের ভিতরে এই বিষয়টাকে নিয়ে অ্যাওয়ারনেস হওয়া, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা অনেক জরুরি। যেরকম 10 সেপ্টেম্বর একটা ভালো সময় যেখানে এই স্কুলে এই প্রোগ্রামগুলো করানো উচিত, আর অনেক সময় সেন্সিটাইজ করা উচিত কি আমাদের এই বিষয়টা নিয়ে অনেক, যেরকম আগে আমি বললাম এই প্রোগ্রামে কি স্টুডেন্টরা যখন অনেক কিছু বলে তখন সেইটাকে শোনা উচিত,
1: হুম হুম
0: সেইটাকে বিনা এড়িয়ে না দিয়ে সেগুলো শোনা উচিত, কেন কি বিদ্যার্থীরা অনেকভাবে, যেরকম বললাম পোয়ামের মাধ্যমে এরকম বলতে পারে কি ওনাদের অনেক কষ্ট।
1: হুম
0: সব বাচ্চা, সব পরিবার ভালো পরিবার থেকে আসবে বা এরকম পরিবার যেখানে স্ট্রাগল হবে না এরকম হয় না,
1: হয় না।
0: অনেক পরিবারে মা বাবাদের মাঝখানে লড়াই ঝগড়া হয়, বাড়িতে নেশা করে বাবা বা টাকা পয়সার চাপ আছে, হ্যাঁ, অনেক সময় অনেক রকমের বাবা মার ডাইভোর্স হয়ে গেছে এরকমও হতে পারে, তো তখন নানান রকম কষ্ট বাচ্চারা সাফার করে, তখন একটা সাপোর্ট খোঁজে ওরা টিচারদের
1: হ্যাঁ,
0: ভিতরে, টিচারদের ভিতরে একটা সেকেন্ড মা বা বাবার মতন একটা ফিগার খোঁজে, যদি ওদের লাইফে কোনো অন্য এরকম ফিগার না থাকে থাকে
1: আচ্ছা,
0: তো অনেক সময় বাচ্চারা রিপোর্ট করে, যখন কোনো বাচ্চা কোনো রকমভাবে এক্সপ্রেস করে বা বলে বা টিচার দেখে কি কোনো বাচ্চার ভিতরে কোনো রকমের পরিবর্তন আসছে, তখন টিচারকে এক ওইটাই জিনিসটাকে মা বাবাকে ডেকে বা একটা স্কুলে একটা কাউন্সিলর, সব স্কুলের একটা কাউন্সিলর মিনিমাম রিকোয়ারমেন্ট রাখা উচিত,
1: হুম,
0: কিন্তু সব স্কুলে এই ব্যবস্থা নেই, তাহলে নিজেদেরই একটা কমিটি বানিয়ে যেখানে টিচার, যেই টিচারের সাথে শেয়ার করেছে
1: হুম,
0: সে একা বা স্টুডেন্টের সাথে কথা বলতে পারে, তার সমস্যা জানতে পারে,
1: হুম,
0: তারপর সেই জিনিসটা নিয়ে কী হতে পারে, বা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে ডাকা উচিত কি না,
1: হুম,
0: বা তাদের জানানো উচিত কি না, বা তাদের পেরেন্টসকে ডাকা উচিত কি না সেই জিনিসটাকে,
1: প্রিন্সিপালকেও
0: হ্যাঁ
1: এই ক্ষেত্রে
0: হ্যাঁ, এই ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকা উচিত
1: হুম
0: প্রিন্সিপাল, যাতে এই ম্যাটারে কোনো

0: কেন কি স্কুলে এই ম্যাটারে যদি প্রিন্সিপালও আপডেটেড থাকে অনেক ভালো, প্রিন্সিপালও সেই জিনিসটাকে গাইড করতে পারবে, কিন্তু এই জিনিসটাকে না এড়িয়ে যাওয়া ভালো।
1: আচ্ছা,
0: কেন কি আজকের যুগে আজকের বিদ্যার্থী কিন্তু কালকের আমাদের ইউয়া হবে, আমাদের পৃথিবী আমাদের দেশের ইউয়া হবে। সে যদি হেলদি হয়, সে যদি মানসিকভাবে ভালো হয়,
1: স্ট্রং
0: স্ট্রং হয়, তো একটা দেশের উন্নতির ক্ষেত্রে এটা ভালো।
1: হ্যাঁ স্যার, শেষ প্রশ্নে আসব। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রোতাদের জন্য আপনার শেষ বার্তা কি?
0: শ্রোতাদের আমি এই বলতে চাই কি, সাহায্য চাওয়া একটা লজ্জার বিষয় না, এটা সাহসের পরিচয়। অনেক মানুষ যে আজকে আমার প্রোগ্রাম শুনছে, এই প্রোগ্রামটা, তার আশেপাশে বা তারা নিজেরাও এরকম হতে পারে কি নানান রকম সমস্যায় গ্রসিত আছেন বা কোনো মানসিক চাপ আছে বা এরকম আত্মহত্যার বিষয়ে মনে উঠছে, ভাবছে, তাদের আমি এই বলতে চাই কি, তারা তাদের উঠে ওঠা উচিত, উঠে ভাবনা চিন্তা করা উচিত কি জীবনটা অনেক মূল্যবান, আর এই মূল্যবান জীবনটাকে বাঁচিয়ে রাখা যা করা উচিত সেটা করা উচিত। তার জন্যে কোনো পরামর্শ নেওয়া যদি দরকার হয়, যেরকম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারে বা মানসিক মনোচিকিৎসক হইতে পারে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যারা করতে পারে না, তাদের জন্য আমি অলরেডি আগেও বলেছি কি ভারত সরকার দ্বারা প্রোগ্রাম টেলিমানসে আপনি বাড়িতে বসে ফোন করেই আপনি নানান রকম নিজের যা সমস্যা সেগুলো আপনি শেয়ার করতে পারেন। নাম্বারটা হলো 144-16।
1: স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের শ্রোতাদের সঙ্গে মূল্যবান কথা ও পরামর্শ ভাগ করে নেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: বন্ধুরা, মনে রাখবেন, কথা বলা দুর্বলতা নয়, সাহায্য চাওয়াও দুর্বলতা নয়। কখনো কখনো একজন মানুষের সঙ্গে মন দিয়ে শোনাই হয়ে উঠতে পারে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিক সংকটের মধ্যে থাকেন, তাহলে একা না থেকে পরিবার, বন্ধু, চিকিৎসক বা পেশাদার সহায়তার সঙ্গে যোগাযোগ করুন। আত্মহত্যা প্রতিরোধ সম্ভব, তাই নীরবতা নয়, কথা বলুন, বিচার নয়, পাশে থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: শুধু একটুখানি যাওয়া,

আজ এখানেই বিদায় নিয়ে শেষ করবো আজকের শান্ত বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।